0: के इस प्रसारण के बाद मन की बात के क्षेत्रीय भाषा में अनुवाद का प्रसारण आकाशवाणी और दूरदर्शन के संबद्ध प्रादेशिक केंद्रों से तथा संस्कृत भाषा में अनुवाद का प्रसारण आकाशवाणी दिल्ली के इंद्रप्रस्थ चैनल मीडियम वेव 366.3 मीटर अर्थात 819 किलोहर्ट्ज़ और एफएम गोल्ड 100.1 मेगाहर्ट्ज़ पर अभी किया जाएगा। मन की बात के क्षेत्रीय भाषाओं का पुनः प्रसारण आज रात 8 बजे आकाशवाणी के संबद्ध प्रादेशिक केंद्रों से और अंग्रेजी अनुवाद का प्रसारण एफएम रेनबो 102.6 मेगाहर्ट्ज़ पर किया जाएगा। यह कार्यक्रम आकाशवाणी के दिल्ली केंद्र से प्रसारित किया गया।
1: ইটো সফলতা খান্দ হইলে দেশ লাগা সুরক্ষা আর আত্মনির্ভৰ ভারত ওপরে থাকি আছে। অলপ দিন আগতে মই কলকাতা দে নৌসেনার লগতে জড়াই কিনা থাকা একটা কার্যক্রম দে সামিল করবলে আবসার পাই থাকি আছে। তাতে আইএনএস দুনাগিরি, আইএনএস সংশুধাক আর আইএনএস আগ্রে ইটো কানি নৌসেনা ফ্লিটে ইন্ট্রোডিউস করে দি থাকিছে। ইটোলগা আমি কানি চাইলে মানে ইটু শিপস খান লাগা ডিজাইন পর লিনা ম্যানুফ্যাকচারিং দাক সবই ইন্ডিজিনিয়াস থাকি আছে। সাদি ভাই কান আমার দেশই জুন মাহিনা দে এভিয়েশন সেক্টর দিবি বেশি ডর সফলতা পাই কিনা আহি থাকি আছে। C295 এয়ারক্রাফ্ট হইলে মেড ইন ইন্ডিয়া থাকি আছে। কোন লাগা মেড ইন ফ্লাইট পুরা ঘুরি দি কিনা আহি থাকি আছে। আর আজি ইটুহি নিচিনা 40 এয়ারক্রাফ্ট কানি আমার দেশ ইন্ডিয়াতে পানাই দি থাকি আছে। এটু কান সবপরা আজি MSME আর এরোস্পেস সেক্টরসে এমপ্লয়মেন্ট অপরচুনিটি পারাই দি কিনা আত্মনির্ভৰ ভারত সেলফ ইন্ডিয়া লাগা রিজলভকে শক্তি দি কিনা আহা আমি কান সবই দেখি পাই থাকি আছে। ইটু মাহিনাহি DRDO পারা ইন্ডিজিনিয়াস লং রেঞ্জ ল্যান্ড অ্যাটাক ক্রুজ মিসাইল সাকসেসফুলি টেস্ট করে দি থাকি আছে। ইটুটো হলে DRDO ল্যাবরেটরিজ আর ইন্ডিয়ান ইন্ডাস্ট্রি পার্টনার্স খানি জয়েন্টলি ডেভেলপ করে দিয়া লাগা একটা থাকি আছে। আমি কানি খব কলে সামুন্দার পারা আকাশ তাক আজি আমার দেশ ইন্ডিয়াহি লাগাতার সুরক্ষিত আর আত্মনির্ভৰ হয়ে কিনা যাই থাকি আছে। সাদি ভাই কান জুন মাহিনাতে আকো একটা ইভেন্ট লৈ যাই থাকিছে কতে পুরা দুনিয়াহি আমার দেশ ইন্ডিয়া লগতে আহি কিনা হাত মিলি কিনা ইটু লাগা প্রয়াস লৈ যাই থাকি আছে। ইন্টারন্যাশনাল যোগা ডে ইটুবার আলাগ আলাগ যোগা লাগা প্রোগ্রামস পুরা দুনিয়া দে 2500 লোকেশনস খান্দে লৈ যাই থাকি আছে। আমার দেশ দেবী বেশি ক্রোর মানুখানি আহি কিনা আলাগ আলাগ জায়গা কান বেশিদে যোগা ইভেন্টস লওয়া দে হিসা লই থাকি আছে। দুনিয়া লাগা ওয়ার্ল্ড যোগাসনা চ্যাম্পিয়নশিপ আহমেদাবাদে ইটু মাহিনাহি লই থাকিছে। কুন্দুপাড়া বেশি অ্যাটেনশন পাই থাকি কিনা আহি থাকি আছে। ইটু চ্যাম্পিয়নশিপতে আমার দেশ ইন্ডিয়াহি 114 মেডেলস জিত হাসিল করে থাকিছে কোতে 102 গোল্ড মেডেলস থাকিছে। ইন্ডিয়াহি মেডেল ট্যালিটি টপ স্পট পাই কিনা থাকি আছে। ইটু জিত হাসিল করিয়া এথলেটস খান সবকে মই লাগা বেশি মন খুশি বা আর কংগ্রেচুলেশনস জানাই দিয়েছে। সাদি ভাই কান ওয়েস্ট এশিয়াদি ওয়ার লাইক সিচুয়েশন ওলাই থাকা পারা মই আমার দেশ মানুখানকে কোনবা অনুরোধ করে দি থাকিছে। মই আমার দেশ মানুখানি অলপ টাইম কারণে পারাতা কোল্ড না কিনি কিনা থাকিবি বলে মই কই থাকিছে। বিদেশতে হলিডে মানিবলে না যাবি আর খার বুলিং করবলে খতা কই দি থাকিছে। দেশ লাগা কিষাণ খানগে কেমিক্যাল ফ্রি ফার্মিং করি কিনা মাতিকে সুরক্ষিত রাখি কিনা ন্যাচুরাল ফার্টিলাইজার্স চলাগে ভরাই কিনা যাবলে লাগা খতা কই দি থাকিছে। মই কোয়া লাগা খতা মানি কিনা পারাতাক সব কাম দি কোঅপারেট করি কিনা আহা নিমিদে মই আজি আমার দেশ মানুখান সবকে মই লাগা মন বেশি খুশি বা জানাই দিয়েছে। মইকে বেশি পারিবার কানি তাই খান লাগা অনুভব মই লগতে সন্দেশ পথাই দি কিনা শেয়ার করে থাকি আছে। বেশি পারিবার কানি বাচ্চা খান লাগা ওয়েডিংস কান্দে গোল্ড না কিনি কিনা লাগিছে কলে পুরানা গোল্ড রিসাইকেল করে দি কিনা নতুন জুয়েলারি বানাই দি থাকিছে। বেশি মানু কানি তাই খান লাগা ফরেন ট্রিপস পোস্টপন করে দিয়া লাগা ওপরে সোশ্যাল মিডিয়াতে শেয়ার করে দি থাকি আছে। সাদি ভাই কান বেশি মানুখান পরা খার পুলিং ওপরে বেশি অনুভব শেয়ার করে

দি থাকি আছে। মানুখানি বাস আর মেট্রো লই কিনা বারাতাক কাম জ্বলাই কিনা যা অপরিবি শেয়ার করে দি থাকি আছে। কোনবারা পেট্রোল আর ডিজেল পাচাই কিনা রাখি দি থাকিব পারি আছে। আর ইটুই নিচিনা দেশ লাগা আলাগ আলাগ জায়গা কানবারা ন্যাচুরাল ফার্টিলাইজার জ্বলা কিবি ভাড়াই কিনা যা লাগাবি বেশি থাকি আছে। সাদি পাই কান মই এই খবর কান সব শুনি কিনা মই বেশি খুশি পাই থাকি আছে কে আমার পুরা দেশ মানুকানি একেলগতে আহি কিনা ইটু গ্লোবাল ক্রাইসিস খিলাফ হাত দি কিনা যাই থাকি আছে। মই বিশ্বাস আছে কে ইটু নিচিনা পাবলিক পার্টিসিপেশন বাড়া আমার দেশ আগে যা সাফারে শক্তি আনি দি থাকিব। মই লাগা প্যারি দেশবাসীও আমার দেশ দে জন্মদিন সাতি আর ফ্যামিলি ফাংশনস কান্দ হইলে খালি পার্সোনাল অকেশনই নহয় কিনা পুরা দেশ লাগা সেলিব্রেশন রূপতে আনি দি থাকি আছে। হর পরিবার কানি নিজর লাগা খুশি আলাগ মানুখান লগতে শেয়ার করে দিব মন থাকি আছে আর গেস্ট কানকে গিফট দি থাকি আছে। সাদি ভাই কান নান্দেদ মহারাষ্ট্র বারা একটা পরিবার এনেকা থাকি আছে। ইটু পরিবার হি মহারাষ্ট্র লাগা বাহাদুরপুরা বস্তি নন্দিতে থাকি আছে। তাইখানে পুরা 3500 মানুখান দাক কারণে 1,00,000 টাকা পয়সা তাক এক্সিডেন্ট ইন্স্যুরেন্স তাইখান লাগা ওয়েডিং লাগা নাম দে বানাই দি থাকি আছে। ইটু প্রায়াস পিছিতে থাকা লাগা সেন্টিমেন্টস তো হইলে মন দে ছুঁই দিয়া লাগা কথা কান থাকি আছে। বেশি পরিবার কান্দে এক্সিডেন্টস কান বাড়া খড় দে টোকা পয়সা লাগা বেশি দুঃখ দিকদারি পাই থাকি আছে। আর ইটু নিচিনা হালাতে অলপ হলে বি খড় দে ফিনান্সিয়াল এসিস্টেন্স পাতো হইলে বেশি ডাঙর মতব দি থাকি আছে। ইটু কারণে তাই কান্ধি ইটুকে মন দে রাখি কিনা বস্তি মানুখান সব কারণে তাইখান লাগা খুশি দিন মানিয়া লাগা নাম বাড়া বস্তি মানুখান সব কারণে একটা ভাল কাম ঘুরি দি কিনা আহি থাকি আছে। সাদি ভাই কান আজি সরকারি প্রধানমন্ত্রী সুরক্ষা বীমা যোজনা আন্দারে দেশতে থাকা বেশি ক্রোড় মানুখান নিমিতে খালি 20 টাকা এক সালে জমা করে দি কিনা 2,00,000 টাকা পয়সা তাক এক্সিডেন্ট লাগা ইন্স্যুরেন্স কভার দি কিনা আহি থাকি আছে। আজি তাকতে 58 ক্রোড় মানুখানি ইটু স্কিম দে জয়েন করে কিনা আহি থাকি আছে। তাদের 28 ক্রোড় মাইকী মানুখান আমার নিজর আমা ভিনি আর মাইকী পাচ্ছাখান থাকি আছে। আজি তাকতে এফেক্টেড ফ্যামিলিস কানি 3,700 ক্রোড় টাকা পয়সা তাক ইটু স্কিম বারা এসিস্টেন্স দি কিনা আহি থাকি আছে। সাথী ভাই কান ইটুহি নিচিনা ব্রাতান মান্দ্রী জীবন বীমা যোজনা বি বেশি ভাল একটা স্কিম থাকি আছে। ইটু স্কিম বারা পরিবার দে 12,00,000 টাকা পয়সা তাক আজানাক মরিয়া খান দে ইন্স্যুরেন্স কভার দি থাকি আছে। ইটু লাগা অ্যানুয়াল প্রিমিয়াম তো হইলে খালি 436 টাকা পয়সা থাকি আছে, মানে একদিন দে 1 টাকা আথানাহি থাকি আছে। ইটু স্কিম আন্ডারে 27 ক্রোড় পারা বেশি মানুখান জোড়াই কিনা আহি থাকি আছে। ইটু ইনিশিয়েটিভ আন্ডারে 11,00,000 পরিবার খানগে 22,000 ক্রোড় টাকা পয়সা তাক এসিস্টেন্স আজি তাকতে দি কিনা আহি থাকি আছে। ইটু ফিকারকে চাইলে মানে বেশি ডাঙর একটা থাকি আছে। হলিবি ইটু আন্ডারে 20,00,000 পরিবার খান লাগা নিজর নিজর কিসা কান থাকি আছে। কোনবা আমা কানি নিজর বাজা কান লাগা ভাড়াই জারি রাখিবলে সাহিতা পাই থাকি আছে। কোনবা পাত্নি কারণে খড় লাগা জিম্মেদারি খান সম্ভাল করবলে সাহারা পাই কিনা থাকি আছে। সাদি ভাই কান বেশি বার বেশি ডর সুরক্ষাকে বেশি ছুতু রকম আর ছুতু খতম একটা বারা শুরু করে দি থাকি আছে। ছুটু একটা খতম বাড়াবি বেশি ডর বটলাপ আনি দিব পারি আছে। মই আপনি কান সবকে ইটুহি কই দিব মন আছে কে পড়া তাক আপনি কান সবই নিজের পরিবারকে ইটু যোজনা লাগা জানকারি যে হইলে বি জানাই দিবি। মই লাগা প্যারি দেশবাসীও আজি মন কি বাততে একটা বিষয় ওপরে কথা করব। কোনো হইলে বেশি হাজার সাল পুরানা লাগা থাকি আছে, কোনো হইলে আমার সমাজতে বেশি মিলিনিয়া বাড়া থাকি কিনা আহি আছে। ইটু বিষয় দহিলে অন্ধবিশ্বাস মানে সুপারস্টিশন থাকি আছে। অন্ধবিশ্বাসকে চাইলে মানে ইটু দহিলে একটা মিসকনসেপশন হি নহয় কিনা ইটু পরা আমি খান লাগা মন দে একটা ভয় ওলাই দি কিনা থাকি আছে। আর উটু ভয় পরা

আমিখান লাগা দিমাক দে আসল হসাতো কি আছে ইটুকে বন করে দি থাকি আছে আর উটু মানুখান কুনহি অন্ধবিশ্বাস থাকি আছে তাই কানহি লজিক না চলাই কিনা ডিসিশনস কান লই থাকে উটু নিচিনা ডিসিশনস কান বড়া বেশি ডর লোকসেন আমি খান গে আনি দিয়া লাগাবি থাকি আছে অলিভিয়া আজি আমার সমাজতে ইটু নিচিনা মানবী থাকি আছে কোন বড়া ইটু নোশনস মানে ভাবনা খান গে সাইন্স এক্সপিরিয়েন্স আর রিজন গে লই কিনা চ্যালেঞ্জ করে দি থাকি আছে

পৰা বেছিচ্যুত থাকি আছে। খেলাৰ কাণে ইটো খেলা দে ডিচিশ্যন কাণ তেজ পৰা লৈ কিনা টেকনিক্স আৰু স্কিলছ কাণগে ভাল ৱালাত জ্বলাব লাগি আছে। ইটো নাগালেণ্ড উইমেন্স ফুটচাল লীগ পৰা প্ৰদেশতে থকা মাইকী বাচ্চা কাণ নিমি দে তাইখান লগা টেলেণ্ট দেখাই দিব লগা কাম দে একদম বেছি অদ্ভুত অপৰচুনিটি আনি দি কিনা আহি থাকি আছে। ইটো নিচিনা ভাল ইনিচিয়েটিভছ নিমিতে মই নাগালেণ্ডে থকা মানুহ কাণগে মই বেছি খুশি পা জানাই দি আছে। ইটো নিচিনা প্ৰয়াস পৰা দেশ লগা আলগ আলগ প্ৰদেশ মানুহ কাণ চব কাৰণে একটা ইনস্পিৰেশ্যন লৈ কিনা আনি দি থাকিব। সাদী ভাই কাণ, আজি টেকনোলজি লগা যুগ থাকি আছে, হার দিন নতুন রিসার্চ ওলাই কিনা যা আমি খান সবই দেখি পাই থাকি আছে। নতুন আর ফ্রেশ এআই ইনোভেশনস আমি খান সামনেতে আনি দি থাকি আছে। এটু কান সব মাজতে একটা ক্রুশিয়াল সওয়াল থাকি আছে, মানু খান লাগা ক্রিয়েটিভিটি কিনিকা পাচাই কিনা রাখিব পারিব। নতুন টেকনোলজি লগতে আগে খতম লৈ কিনা যা টাইম দে কিনিকা আমি খান লাগা রুটসতে কানেক্টেড রাখিব পারিব। ইটো সওয়াল খান সব লাগা জবাব নালান্দা ইউনিভার্সিটি পাড়া পাই কিনা থাকি আছে। আমি খালাগা এনশেন্ট মানে পুরানা নালান্দা ইউনিভার্সিটি বেশি হাজার সাল পুরানা হি আজি আমার দেশ ইন্ডিয়া লাগা দৃষ্টিনিকে নতুন অবতার দে শেপ করে দি কিনা আনি দি থাকি আছে। দুই সাল আগতে মই নালান্দা ইউনিভার্সিটি লাগা নতুন ক্যাম্পাস ইনগ্রেট করবলে লাগা অফসার পাই থাকিছে। ইটো ইউনিভার্সিটি হি আমার শাস্ত্রাত মানে এনশিয়েন্ট ট্রেডিশন লাগা ইন্টেলেকচুয়াল ডিসকোর্সকে রিভাইভ করে দি থাকি আছে। শাস্ত্রাতো হলে খালি একজন লাগা ভিউ এক্সপ্রেস করে দিয়া লাগা মিডিয়ামই নহয়, ইটোতো হলে ডায়লগ ডিবেট আর ডিপ কন্টেম্পলেশন লাগা একটা ডিসিপ্লিন প্রসেস থাকি আছে। ইটো পৰা লজিক আর ফ্যাক্টস লৈ কিনা একজন লাগা পয়েন্টকে ঠিক পৰা মাস্টারি ডিমনস্ট্রেট করে দিয়া লাগা পি থাকি আছে। ইটো প্রসেস পৰা একজন বারা মানু খান লাগা ভিউস কে আরাম বারা শুনি কিনা ঠিক পৰা বুঝিবলে লাগা শিখাই দি থাকি আছে। ইটুকে নালান্দা ইউনিভার্সিটি হি কনভোকেশন সেরেমনিতে ইনকর্পোরেট করে দিয়া কারণে মই বেশি খুশি পাই থাকি আছে। ইয়াতে হিসা লওয়া 28 স্টুডেন্টস কান্দ হইলে দুনিয়া লাগা আলগ আলগ দেশ কান বারা থাকি আছে। একটা প্রাচীন পরম্পরাকে আজি লাগা সময়দে জোড়াই দিয়া লাগা প্রয়াস কারণে মই নালান্দা ইউনিভার্সিটিকে বেশি খুশি পা জানাই দি আছে। মই দেশ লাগা আলগ আলগ ইউনিভার্সিটি কান বি ইটো নিচিনা কাম করবলে আগ্রহ করে দি আছে। সাদি ভাই কান, দুসরা কমেন্ডেবল প্রয়াস হি যুবা খানগে নতুন টেকনোলজি কারণে তৈয়ার করে দিয়া লাগা টাইম দে নিজের ট্রেডিশনসতে রুটেড থাকিবলে লাগা কাম লৈ যাই থাকি আছে। দিল্লিতে থাকিয়া সেন্ট্রাল সংস্কৃত ইউনিভার্সিটি হি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স আর ডেটা সায়েন্সতে পিটেক প্রোগ্রাম লঞ্চ করে দি কিনা আহি থাকি আছে। এটি আমার ইন্ডিয়ান ট্রেডিশনাল নলেজ লগতে মডার্ন টেকনোলজিকে জোড়াই দিয়া লাগা একটা বেশি ডাঙর খতম থাকি আছে। আমার দেশ ইন্ডিয়া লাগা এনশিয়েন্ট টেক্স আর ম্যানুস্ক্রিপ্টস কানগে ডিজিটাইজেশন আর পাচাই কিনা রাখা লাগা কাম দে বেশি ডাঙর মতব দিব আর ইটো লগতে আমার ইন্ডিয়ান ভাষা খান কারণে নতুন এআই টুলস খান বানাই দিয়া লাগা কাম দে বেশি ডাঙর মতব দিয়ে হব। ইটো প্রাইজ কারণে মই সেন্ট্রাল সংস্কৃত ইউনিভার্সিটিকে বেস্ট উইশেস জানাই দিয়েছে। সাদি ভাই কান, আজি আমার দেশ ইন্ডিয়ান কালচার হি গ্লোব লাগা আলগ আলগ কর্নার্স তাক পুঞ্জি কিনা যাই থাকি আছে। পুরা দুনিয়াতে থাকা মনোগানি আজি আমার দেশ লাগা সংস মিউজিক আর স্পিরিচুয়ালিটিকে ডিসকভার করে দি থাকি আছে। আমার দেশ ইন্ডিয়া পৰা বেশি হাজার কিলোমিটার দূর যায় কিনা ক্যারিবিয়ান সি দে একটা দেশ ডোমিনিকান রিপাবলিক থাকি আছে। তাতে থাকা ইন্ডিয়ান পপুলেশন কান্দ হলে বেশি কম দি থাকি আছে, 100 নিচিনা নহলে ইটো পৰা বি কম দি থাকিব পাৰে। হলে বি তাতে একটা অদ্ভুত প্রয়াস কুদহে আমার দেশ লাগা সংস্কৃতি কালচার আর স্পিরিচুয়ালিটি লোকতে জোড়াই কিনা থাকা একটা লৈ যাই থাকি আছে। কোনবা স্প্যানিশ স্পিকিং লোকাল মানুষ আনি একটা টিম বানাইছে আর ইটো টিমকে ব্রহ্মা কমাল ডোমিনিকানা বলে মাতিছে। ইটো টিম মেম্বার কানি ভিটিক লিটারেচারকে স্টাডি করে কিনা ভিটিক মান্ত্রাস খানকে জান করে দি থাকি আছে। তাই কানি ইকো ফর্মাল ট্রেনিং তো লওয়া নাই, হইলে বি অডিও

0: মন্ত্রী নরেন্দ্র মোদী কৈছে ভারতটো সমুদ্রবল আকাশটক বেশি সিকিউর আর সেলফ রিলায়েন্ট হয়ে যাচ্ছে আর নিজের বড় ডিফেন্স প্রডাকশনতে ধ্যান দি আছে। নাগাল্যান্ড বেবি লীগ উইমেন ফুটসল লীগ টু মন কি বাততে প্রধানমন্ত্রী লগা সারানা কামাইছে আর ভারত সেশেলস টু হেলথ এগ্রিকালচার ফিনান্স আর স্পেস লগা কিসিম কিসিম কথাতে ভিক্টোরিয়াতে বাতচিত করেছে। এটা পুরা খবর। নাগাল্যান্ড আজি সব ডিস্ট্রিক্টসে বাচ্চাখানকে পোলিও খিলাফ রক্ষা করবলে আর ভারত লগা পোলিও ফ্রি স্টেটাস টু বনায় রাখবলে দেশভরে ক্যাম্পেইন লগা হিসাবে ন্যাশনাল ইমিউনাইজেশন ডে মানেছে। হেলথ ওয়ার্কার্স খান বড়া ডিস্ট্রিক্টস খানতে বস্তি আর টাউন এলাকা খানতে পোলিও বুথস লগাই কিনা আর মোবাইল ভ্যাকসিনেশন টিমস রাখি কিনা ইমিউনাইজেশন ড্রাইভ টু লৈছে। পাঁচ সাল বড়া নিচে বাচ্চা খানকে অরল পোলিও ভ্যাকসিন লগা দুই বুন খেলাইছে আর ভ্যাকসিন দু লওয়া পিছতে উংলি দে মুসিব নিয়া সিয়াহি বড়া চীন বহাই দিছে। হেলথ ওয়ার্কার্স খান বড়া বেশি কভার করব নিমতে ঘর ঘরে বি যা লগা কদম লৈছে। হেলথ এন্ড ফ্যামিলি ওয়েলফেয়ার ডিপার্টমেন্ট আগেতে কৈছে আজি প্রদেশ পুরা ক্যাম্পেইনে 1,43,530 নিচিনা পাঁচ সাল নিচে বাচ্চাকে কভার করব। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজি কৈছে কি ভারত মেড ইন ইন্ডিয়া C-295 হাওয়াই জাহাজ উড়ান ভরিয়া পুরা কুড়িয়ার এভিয়েশন সেক্টরে ডর সফলতা হাসিল করেছে। আকাশবাণী দেশ কেতাই লাগা মন কি বাত কার্যক্রমতে কথা কই কিনা প্রধানমন্ত্রী কৈছে এনেকা নিচিনা 40 হাওয়াই জাহাজ ভারতে বানাই আছে। মিস্টার মোদী গর্ব করে কিনা কৈছে কি ভারত ইটু মহিনা দেশ লাগা সুরক্ষা আর নিজের নির্ভর করিয়ার জুড়ি কিনা সফলতা হাসিল করছে। মিস্টার মোদী কৈছে দেশকে বানা দে নাগরিক হিসা লওয়া লাগা তাকতো ভারত নিমতে একটা ডর সম্পত্তি আছে। তাই কৈছে ইটু এনেকা নাগরিক হিসা লওয়া তাই বড়া দেশ লাগা মানুষান ওয়েস্ট এশিয়াতে লড়াই নিচিনা হালচাল যাই থাকে আগে লই কিনা কোনবা পয়েন্টস কোয়া পিছতে দেখি পাইছে।
1: পশ্চিম এশিয়া মে বনি যুদ্ধ কি স্থিতিও কো দেখতে হুয়ে মানে দেশবাসীয় সে কাহা থা কুছ সময় কে লিয়ে সোনা খরিদনে সে বচে, লোগো সে কাহা থা কি বিদেশ মে ছুটিয়া মানানে সে বচে, লোগো সে কার পুলিং কো ভি বড়াওয়া দেনে কি আপিল কি থি, কিসানো সে কেমিক্যাল মুক্ত খেতি কে লিয়ে খেত বচানে কে লিয়ে আর প্রাকৃতিক খাদ কা জাদা সে জাদা ইস্তেমাল কা আগ্রহ কিয়া থা। মেরি আপিল কা উনহোনে ন সিফ সমর্থন কিয়া বল্কি হর তরফ সে উসমে আপনা সহযোগ কর রহে হ্যায়।
0: খেলকুদ ওপরতে কথা কই কিনা প্রধানমন্ত্রী মোদী খুশি জানাইছে কি দেশতে নজওয়ান খান লাগা সংখ্যা যুন খান খেলকুদ খেলি আছে এটু জলদি বাড়ি আছে। প্রধানমন্ত্রী মোদী আর এই টেকনোলজি আর এআই লাগা সময়ে মানুষান লাগা ক্রিয়েটিভিটিকে যতন করে রাখবলে ওপরতে কথা কইছে আর পানি বাঁচাব লাগা কই কিনা তাই কৈছে কেচ দ্য রেইন ক্যাম্পেইন লাগা গতি কমজোর নহব লাগে। প্রধানমন্ত্রী মোদী বড়া নাগাল্যান্ড লাগা গ্রাসরুট খেলকুদ কদম খান যুন্তু বড়া জওয়ান টেলেন্ট খানকে বাড়াবা দিয়ে আছে ইটুকে সারানা করেছে। মন কি বাত লাগাত 135th এডিশন দে তাই নাগাল্যান্ড বেবি লীগ আর নাগাল্যান্ড উইমেন ফুটসল লীগ বড়া জওয়ান টেলেন্টকে উঠাই থাকিয়া খান কইছে।
1: মুঝে নাগাল্যান্ড কে দো এসে প্রয়াসো কে বারে মে জানকারি মিলি হ্যায় জো বহুত দিলচস্প হ্যায়। পহলা প্রয়াস হ্যায় নাগাল্যান্ড বেবি লীগ, নাম সুনকর আপকো জরুর লগতা হোগা কি ইয়ে বহুত ছোটে বচ্চো কি কোই সাধারণ লীগ হোগি, লেকিন এসা নাহি হ্যায়। ইয়ে 5 সে 10 12 সাল কি আয়ু কে ছোটে ছোটে বচ্চে, ফুল জেসে বচ্চো কি এক অসাধারণ লীগ হ্যায় আর ইন বচ্চো কে ফুটবল খিলাড়িও কি এক এসি লীগ হ্যায় জো উনকে রফতার কো আর প্রতিভা কে লিয়ে উনকো প্রেরিত ভি করতি হ্যায় আর উনকি পহচান ভি বানাতি হ্যায়। ইসকি শুরুয়াত নাগাল্যান্ড কে অধিক সে অধিক বচ্চো কো ফুটবল সে জোড়নে কে লিয়ে হুই। 5 সে 12 বর্ষ তক কে লড়কে আর লড়কিয়া ইসমে হিসা লে সকে। নাগাল্যান্ড কি উইমেন ফুটসল লীগ হামারি বেটিও কো আপনি প্রতিভা দিখানে কা আচ্ছা অবসর দে রহি হ্যায়। মাই এসি পহলো কে লিয়ে নাগাল্যান্ড কে লোগো কি সরাহনা করতা হু। এসে প্রয়াস দেশ কে দুসরে হিসো কো ভি প্রেরণা দেতে হ্যায়।
0: মিস্টার মোদী বড়া কিনা আসাম দে কিতিবা দিখিয়া হারগালি হারগিলা চিড়িয়াগে প্রদেশ লাগা কোনবা হিসা দে আশুক মানে ইটু কৈছে। প্রধানমন্ত্রী কৈছে তিতু সময় দে বায়োলজিস্ট পূর্ণিমা দেবী বর্মন বড়া মানুষান লাগা মন দে ইটু উল্টা ভাবনা বুকি কিনা থাকিয়াকে বদলি করবলে থানিছে। প্রধানমন্ত্রী মোদী খুশি জানাইছে কি ভারতীয় সংস্কৃতিটো আজি দুনিয়া লাগা কোনা কোনাতে পুঁচি আছে। তাই আর মেঘালয় লাগা রুট ব্রিজেস কে কই কিনা কৈছে ইটু রুট ব্রিজেস খান তো ঠিক বানিবলে 10-20 সাল ওপর লাগি যায়। তাই কৈছে ভারত ইতিয়া মেঘালয় লাগা রুট

দিবলী লগা রিজল্ভ লৈ যাইছে। তাই হি তো ওপরে মাইকী মানুষের লগতে খোদা কইছে আর ইটু জিরিয়া ওপরে সাইন্স কি থাকি আছে ইটু কান সব ওপরে খোদা কই দিছে। থাকি থাকি কিনা বেশি মাইকী মানুষ আনি আহি কিনা ইটু ক্যাম্পেইন ডে জয়েন করেছে। ইটু পিছতে একটা বেশি ডর শিফট দেখি পাই থাকিছে। উতু জিরিয়া কুন্দুহি পয়লা সাপলে আর দেখি বলে বসন না হয় কিনা থাকিছে কেলে মানে তাই কেন পাপি থাকিছে কি ইটু জিরিয়া দেখিলে মানে কপাল বিয়া হয়ে যায় আর ওমেন বিয়া লাগা সাইন আছে বলে মানি থাকিছে। আর তাই কেন ইটু জিরিয়াকে খিতাই দি থাকা জিরিয়া তৈলে আজি বস্তি লাগা আইডেন্টিটি বানাই দি থাকি আছে। বেশি হাজার হাজার মাইকী মানুষ আনি সব বস্তি কান ভাড়া আহি কিনা হারকিলা জিরিয়া বাজাই কিনা রাখা লাগা কাম দে হিসা লই কিনা আহি থাকি আছে। আজি তাই কানি হারকিলা আর্মি বলে জানি থাকি আছে। ইটু মাইকী মানুষ আনি সমাজতে মানুষকে বুঝাই দি কিনা ইটু সোশ্যাল রেসিস্টেন্সকে হাতাই দি কিনা ইটু সুপারস্টিশন মানে আন্ধবিশ্বাসকে হাতাই দি কিনা আজি তাইখান লাগা মত পড়া ঠিক জানকারি ভিলাইলে মানে কিমান পুরানা বাড়া মানি থাকা ভাবনা আর কামগে বদলাব আনি দিব পারিব বলে আমি খান সবকে দেখাই দি থাকি আছে। সাদি ভাই কান মই হতাই কই থাকে কে কোনবার খেলে তাই কানি শাইন করে থাকে বলে আজ আমার দেশতে আমি কানি চাইলে মানে বেশি দেশ পাড়া স্পোর্টস খেলা মানুষ খান বেশি ফ্লারিশ করে কিনা যা আমি খান সবই দেখি পাই থাকি আছে। পয়লা পাড়া দহলে আজিকালি বেশি বলা যুবা কানি স্পোর্টসকে খেয়ার রূপতে লই কিনা আহা বেশি দেখি থাকি আছে। মই এইটুহি নিচিনা টুইটার প্রায়াস ওপরে নাগাল্যান্ড পাড়া জানকারি পাই থাকি আছে কিন্তু বেশি দিল ছাপ থাকি আছে। পয়লা তো হইলে ইটু থাকি আছে নাগাল্যান্ড বেবি লিগ নাম শুনি কিনা বেশি পাচাকা নিমিতে ইটু একটা লিগ আছে বলে ভাবিব পারে হইলে বি তিনিকা নহয় ইটু তো হইলে পাঁচ সাল পাড়া পারো সাল তাক বাচ্চা খান কারণে একটা এক্সট্রা অর্ডিনারি লিগ থাকি আছে করে তাইখান লাগা ফুটবল স্কিলসকে দেখাই দি কিনা থাকি আছে তাইখানকে ইন্সপায়ার করে দি থাকি আছে আর তাইখান লাগা স্পিড আর ট্যালেন্টকে উঠাই দি থাকি আছে আর ইটু পাড়া তাইখান লাগা আইডেন্টিটিকে বি স্টাবলিশ করে দি কিনা আহি থাকি আছে। নাগাল্যান্ডে থাকা বেশি বাচ্চা খানকে ফুটবল দে কানেক্ট করে দিব নিমিতে ইটু লাঞ্চ করে দি থাকি আছে। মাইকী আর মতা পাচা অমর পাঁচ সাল পরিকা বারো সাল তাক খান পাড়া ইয়াতে হিসা লব পারিব ইটু লিখি আজি দিন সাল পুরা করে কিনা আহি থাকি আছে আর ইটু পাড়া আজি পাচা খানকে একটা পজিটিভ ইম্প্যাক্ট আনি দি কিনা যাই থাকি আছে। সাদি ভাই খান নাগাল্যান্ডের দুসরা কমেন্ডেবল ইনিশিয়েটিভ তো হইলে ইটু থাকি আছে নাগাল্যান্ড উইমেন ফুটসাল লিগ বেশি মানুষ কারণে ফুটসাল তো হইলে একটা নতুন টার্ম হব পারে মই আপনি খানকে এক্সপ্লেইন করে দিয়েছে। ফুটসাল তো হইলে ইনডোর ফুটবল বলে আমি মানি থাকি আছে একটা টিম দে পাঁচটা প্লেয়ার থাকে আর খেলা লাগার জায়গা তো হইলে স্ট্যান্ডার্ড ফুটবল ফিল্ড পড়া বেশি ছোট থাকি আছে খেলার কানে ইটু খেলা দে ডিসিশন কান তেজ পড়া লই কিনা টেকনিক্স আর স্কিলস কানকে ভাল বলা জ্বলাব লাগি আছে। ইটু নাগাল্যান্ড উইমেন্স ফুটসাল লিগ পড়া প্রদেশতে থাকা মাইকী বাচ্চা কান নিমিতে তাইখান লাগা ট্যালেন্ট দেখাই দিব লাগা কাম দে একদম বেশি অদ্ভুত অপরচুনিটি আনি দি কিনা আহি থাকি আছে। ইটু নিচিনা ভাল ইনিশিয়েটিভস নিমিতে মই নাগাল্যান্ডে থাকা মানুষ খানকে মই বেশি খুশি পা জানাই দি আছে। ইটু নিচিনা প্রয়াস পড়া দেশ লাগা আলাগ আলাগ প্রদেশ মানুষ খান সব কারণে একটা ইন্সপিরেশন লই কিনা আনি দি থাকিব। সাদি ভাই কান আজি টেকনোলজি লাগা যুগ থাকি আছে হার দিন নতুন রিসার্চ ওলাই কিনা যা আমি খান সবই দেখি পাই থাকি আছে নতুন আর ফ্রেশ এআই ইনোভেশনস আমি খান সামনেতে আনি দি থাকি আছে এই কারণ সব মাজতে একটা ক্রুশিয়াল সওয়াল থাকি আছে মানুষ খান লাগা ক্রিয়েটিভিটি কিনিকা বাঁচাই কিনা রাখিব পারিব নতুন টেকনোলজি লগতে আগে খতম লৈ কিনা যা টাইম দে কিনিকা আমি খানি আমি খান লাগা রুটসতে কানেক্টেড রাখিব পারিব ইটু সওয়াল খান সব লাগার জবাব নালান্দা ইউনিভার্সিটি পাড়া পাই কিনা থাকি আছে। আমি খালাগা এনশেন্ট মানে পুরানা নালান্দা ইউনিভার্সিটি বেশি হাজার সাল পুরানা হি আজি আমার দেশ ইন্ডিয়া লাগা ডিস্টিনিকে নতুন অবতার দে শেপ করে দি কিনা আনি দি থাকি আছে। দুই সাল আগতে মই নালান্দা ইউনিভার্সিটি

লগা নতুন ক্যাম্পাস ইনগ্রেট করবলে লগা অফসার পাই থাকিছে। ইটো ইউনিভার্সিটি হি আমার শাস্ত্রাত মানে এনশিয়েন্ট ট্রেডিশন লগা ইন্টেলেকচুয়াল ডিসকোর্স কে রিভাইভ করে দি থাকি আছে। শাস্ত্রাত হলে খালি একজন লগা ভিউ এক্সপ্রেস করে দিয়া লগা মিডিয়াম হি নহয়, ইটো তো হইলে ডায়লগ ডিবেট আর ডিপ কন্টেম্পলেশন লগা একটা ডিসিপ্লিন প্রসেস থাকি আছে। ইতোপরা লজিক আর ফ্যাক্টস লই কিনা একজন লগা পয়েন্ট কে ঠিক পরা ম্যাস্ট্রি ডিমনস্ট্রেট করে দিয়া লগা পি থাকি আছে। ইতো প্রসেস পরা একজন বারা মানুখান লগা ভিউস কে আরাম বারা শুনি কিনা ঠিক পরা বুঝি বলি লগা শিখাই দি থাকি আছে। ইতোকে নালন্দা ইউনিভার্সিটি হি কনভোকেশন সেরেমনি দে ইনকর্পোরেট করে দিয়া কারণে মই বেশি খুশি পাই থাকি আছে। ইয়াতে হিসা লওয়া 28 স্টুডেন্টস কান্দ হইলে দুনিয়া লগা আলাগ আলাগ দেশ কানবরা থাকি আছে। একটা প্রাচীন পরম্পরাকে আজি লগা সময়দে জোড়াই দিয়া লগা প্রয়াস কারণে মই নালন্দা ইউনিভার্সিটিকে বেশি খুশি পা জানাই দি আছে। মই দেশ লগা আলাগ আলাগ ইউনিভার্সিটি কানবি ইটো নিচিনা কাম করবলে আগ্রহ করে দি আছে। সাদি ভাই খান দুসরা কমেন্ডেবল প্রয়াস হি যুবা খানগে নতুন টেকনোলজি কারণে তৈয়ার করে দিয়া লগা টাইম দে নিজের ট্রেডিশনসতে রুটত থাকিবলে লগা কাম লই যাই থাকি আছে। দিল্লিতে থাকিয়া সেন্ট্রাল সংস্কৃত ইউনিভার্সিটি হি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স আর ডেটা সায়েন্সতে বিটেক প্রোগ্রাম লঞ্চ করে দি কিনা আহি থাকি আছে। এটি আমার ইন্ডিয়ান ট্রেডিশনাল নলেজ লগতে মডার্ন টেকনোলজিকে জোড়াই দিয়া লগা একটা বেশি ডর খতম থাকি আছে। আমার দেশ ইন্ডিয়া লগা এনশিয়েন্ট টেক্স আর ম্যানুস্ক্রিপ্টস কানগে ডিজিটাইজেশন আর পাচাই কিনা রাখা লাগা কাম দে বেশি ডর মতব দিব আর ইটো লগতে আমার ইন্ডিয়ান ভাষা খান কারণে নতুন এআই টুলস খান বানাই দিয়া লগা কাম দে বেশি ডর মতব দিয়া হব। ইটো প্রয়াস কারণে মই সেন্ট্রাল সংস্কৃত ইউনিভার্সিটিকে বেস্ট উইশেস জানাই দিয়েছে। সাদি ভাই খান আজি আমার দেশ ইন্ডিয়ান কালচার হি গ্লোব লগা আলাগ আলাগ কর্নার্স তাক পুঞ্জি কিনা যাই থাকি আছে। পুরা দুনিয়াতে থাকা মনোগানহি আজি আমার দেশ লগা সংস মিউজিক আর স্পিরিচুয়ালিটিকে ডিসকভার করে দি থাকি আছে। আমার দেশ ইন্ডিয়া পরা বেশি হাজার কিলোমিটার দূর যায় কিনা ক্যারিবিয়ান সি রে একটা দেশ ডোমিনিকান রিপাবলিক থাকি আছে। তাতে থাকা ইন্ডিয়ান পপুলেশন কান্দ হইলে বেশি কম দি থাকি আছে, 100 নিচিনা নহলে ইটোপরা বি কম দি থাকিব পারে। হইলে বি তাতে একটা অদ্ভুত প্রয়াস কুদহি আমার দেশ লাগা সংস্কৃতি কালচার আর স্পিরিচুয়ালিটি লোকদের জোড়াই কিনা থাকা একটা লই যাই থাকি আছে। কোনবা স্প্যানিশ স্পিকিং লোকাল মানুকানি একটা টিম বানাইছে আর ইটো টিমকে ব্রাহ্মা কামাল ডোমিনিকানা বলে মাতিছে। ইটো টিম মেম্বার কানি ভিটিক লিটারেচারকে স্টাডি করে কিনা ভিটিক মন্ত্রাস খানকে জান করে দি থাকি আছে। তাই কানি ইকো ফর্মাল ট্রেনিং তো লওয়া নাই, হইলে বি অডিও রেকর্ডিংস খানকে শুনি কিনা ঠিক প্রনাউন্সিয়েশন করে দি কিনা থাকি আছে। তাই কানে আজি পুরুষা সুক্তাম শ্রী সুক্তাম শ্রী রুদ্রাম দুর্গা সুক্তাম আর দেবী মহাদেমিয়াম ইটো নিচিনা মন্ত্রাস খান সবই ঠিক পারা জ্ঞান করে দি থাকি আছে। আমার দেশ পরা ইমান দূর যাই কিনা থাকিলে বি তাইখান লগা প্রয়াস আমার সংস্কৃতিকে শিখিবলে দিয়া লগা কাম দ হইলে বেশি ইন্সপায়ারিং থাকি আছে। ইটো ব্রাহ্মা কামাল ডোমিনিকা মেম্বার্স খান সবকে আমার দেশ লগা সংস্কৃতি পুরা দুনিয়াতে পপুলারাইজ করে দিয়া লগা কাম ওপরে মই লগা বেশি মন খুশি পা জানাই দি আছে আর সবকে বেস্ট উইশেস বি জানাই দি আছে। মই লগা বিয়ারি দেশবাসী মেঘালয় হইলে আকাশতে বাতাল আর ইমান সুন্দর ল্যান্ডস্কেপস কারণে বাহি যান থাকি আছে। তাতে ভিজিট কুরিয়া মানুখান হি মানুখান লগা মরম আর ভাল নিয়ম ওপরে বেশি খুশি পাই থাকি আছে। হলি বি আজি মন কি বাতে মেঘালয় লগা দুসরা খাস ফিচার ওপরে চর্চা করব মন আছে আর ইটো হইলে মেঘালয় লগা রুট ব্রিজ থাকি আছে। ইটো রুটস পরা বানা লগা ব্রিজ ওপরে মই কই আছে। ইটো রুট ব্রিজতে জোড়াই কিনা থাকা কিসা তো হইলে একটা ফেসিনেটিং থাকি আছে। ইটো ব্রিজেস কান্দ হইলে অলপ দিন ইয়া অলপ সাল দে বানাব না পারে, ইটো বানাবলে বেশি সাল লাগি থাকি আছে। রাবার

গাছ খান লাগার রুটসকে ঠিক পড়া লই কিনা ঠিক ডাইরেকশন দে আনি দিই কিনা নদী ওপরে উঠাই দিই কিনা বেশি টাইম লই কিনা ইটুই একটা ব্রিজ রূপতে বানাব পারি থাকি আছে। এই ব্রিজটো হলে একটা খাস কোয়ালিটি থাকি আছে আর এই কোয়ালিটিটো হলে জিন্দা ঢাকা ব্রিজ থাকি আছে। তাই কারণে টাইম যা হিসাবতে মজবুত হয়ে কিনা যাই থাকি আছে। এই ব্রিজ পাড়া দেখাই দিয়েছে কে মেঘালয়াদি থাকা মানুষখান লাগা ক্রিয়েটিভিটি আর মানুষখানি নেচার লগতে হারমনি থাকি কিনা কিমান অদ্ভুত জিনিস বানাব পারি আছে এই কিবি দেখাই দিয়ে থাকি আছে। এই আমার দেশ ইন্ডিয়া লাগা হেরিটেজ আর ইন্ডিয়াহি এই রুট ব্রিজকে ইউএনএসকো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট নেটওয়ার্কতে সামিল করে দিব নেমেরে আপ্লাই করে দি কিনা থাকি আছে। সাদি ভাই কান ক্লাইমেট বদলি হয়ে কিনা যা হিসাবতে এই ব্রিজ কারণে বি কোনবা জনটিবি আহি থাকি আছে। হলে বি আজি মেঘালয়া মানুষখানি এই ন্যাচুরেল হেরিটেজকে বাজাই কিনা রাখবলে এই কারণে জমিদারি লই কিনা কাম করে যাই থাকি আছে। এই নিচিনা কিমান ব্রিজেস থাকি আছে এইটুকে জানি বলি বি পয়লাতো হলে বেশি দিকদারি থাকিছে। হলে বি আজি লোকাল মানুষখানি আহি কিনা খুন্দি কিনা কমিউনিটি হি আহি কিনা এইটুকে মেইনটেইন করে কিনা যাই থাকি আছে। আজি লোকালস কানি এই নিচিনা 120 রুট ব্রিজেসকে দেখভাল করে দিয়ে থাকি আছে। ডিমস পড়া ব্রিজেস কান লাগা কন্ডিশনসকে চাই থাকে আর কোনবা পড়াতো হলে ইটু ওসরে নার্সারিস বি বানাই দি কিনা সারাউন্ডিংসকে মজবুত করে দিবলে লাগা কাম করে থাকি আছে। ইটু নিচিনাহি ইটু কনজারভেশন নিমিত্তে একটা ঠিক ইকো সিস্টেম বানাই দি কিনা আহি থাকি আছে। শ্রী হালি ওয়ার তাইহি ইটু রুট ব্রিজেস বানাই দিয়া লাগা কাম দে 50 সাল পড়া বেশি কাম করে কিনা আহা লাগা নাম দে পদ্মা অ্যাওয়ার্ডস পাই থাকি আগে আপনি খান সবই জানি থাকিব তাই লাগা ডেডিকেশন হি আমি খান সবকে প্রেরণা দি থাকি আছে। সাদি ভাই খান আপনি খান এই রুট ব্রিজকে ভিজিট করেছে কইলে সোশ্যাল মিডিয়াতে যে হলে বি ফটো শেয়ার করে দিবি আপনি খানি শেয়ার করে দিয়া ফটো কান পারা মানু কানি মেঘালয়া লাগা এই খাস হেরিটেজ ওপরে জানকারি পাই থাকিব পারিব। মই লাগা প্যারে দেশবাসী আমি খান সবই আমার নিজের বস্তি খানকে সাফা রাখি বলে মন যায় আর আমার সিটিজ খানকে সুন্দর রাখি বলে মন যায়। হলবি আমি খান কুনবি আমি খান ওসরে থাকা প্লাস্টিক ওয়েস্ট নহলিবি ছাপরা খান কোনবারা সাফা করে দিয়ে থাকে ইটু খান ওপরে ধ্যান নাতে বেশি মানু খান বারা ভাবি আছে কে এইটুতো হলে দূসরা কোনবা মানু খান লাগা কামহি আছে বলে মানু খান লাগা জিম্মেদারি আছে বলে ভাবি থাকে। হলিবি আমি খান মাজুতে ইটু নিচিনা মাইন্ডসেট থাকিয়া ইন্ডিভিজুয়ালস খান থাকি আছে কোন লাগা কাম বাড়া আমি খান সবকে প্রেরণা আনি দি থাকি আছে। মধ্যপ্রদেশ লাগা রাজকার ডিস্ট্রিক্ট লাগা বিয়রা বস্তি লাগা কোনবা মাইকী মানুষখান ওপরে জানিবলে মই আফসা পাই থাকি আছে। ইটু মাইকী মানুষখানি তাইখান ওসরতে থাকা প্লাস্টিক ওয়েস্ট খানকে হাতাই দিবলে রিজলভ করে কিনা লই যাই থাকি আছে। কোনবা মানুষখানি আহি কিনা একটা বদলাপ আনি দিবলে তাইখানকে রুখিয়া নাই তাইখানে নিজেও আহি কিনা প্লাস্টিক বটলস আর ঝাপরা খান সাফা করিয়া লাগা কাম উঠাই থাকি আছে। থাকিয়ে থাকি কিনা ইটু কাম ভাড়াই কিনা যাই থাকি আছে আর আজি তাতে জামা করিয়া প্লাস্টিক ওয়েস্ট কানি ইকো ব্রিক্স বানাই দি কিনা আজি ইটু ইকো ব্রিক্স চলাই কিনা পাবলিক প্লেসেস খানকে সুন্দর বানাই দি থাকি আছে। য অলপ মাহিনা টাইম দে প্লাস্টিক ওয়েস্ট লাগা বেশি কিলো রিসাইকেল করে কিনা ঠিক পড়া জুলাই কিনা যাই থাকি আছে। দূসরা কোটা দে আমি খান কইলে মানে প্লাস্টিক কুন্দু পড়া পয়লা আমার সিটি স্ক্যানকে লেতারা করে দি থাকিছে আজি ইটু পড়া আমার সিটি স্ক্যানকে আরও বি সুন্দর বানাই দি থাকি আছে। ইটু মাইকী মানুষ খান লাগা প্রায়াস কারণে বেশি খুশি বা মই জানাই দিয়েছে। বিয়রাতে থাকিয়া সব মাইকী খান আর ইটু সাফ সাফাই কাম দে জোড়াই কিনা থাকা সব মানুষ খানকে মই কংগ্রেচুলেট করে দিয়েছে। মই লাগা প্যারে দেশবাসী বেশি মানুষ কানে মইকে একটা টপিক ওপরে চিঠি লিখি দি থাকি আছে আর ইটুতো হলে গণেশ উৎসব থাকি আছে ইটু ওপরে ঝাড় ঝাঁ করবলে সাজেশনস পাই থাকি আছে। গণেশ উৎসব কানে আর বি টাইম থাকি আছে হলে বি মানুষ কানি ইটু ওপরে কথা করবি কই কিনা মইকে চিঠি লিখি দি আছে এই কারণে মই আজি ইটু ওপরে কথা করে দি আছে। গণেশ উৎসব লাগা আইডলস খান বানাতে হইলে বেশি আগে পড়া শুরু করে কিনা যাই থাকি আছে এই পর মই সবকে কই

0: শিকিব মন আছে, কে কোন কোন গণপতি বাবা আইডল খড় দে সোসাইটি দে ইয়া নেবরহুড দে রাখি আছে, সবই আমার দেশ লাগা মাতি পড়া ওলাই কিনা আমার দেশ লাগা নিজের বর্ডার্স আর আর্টিসেন্স খান পড়া বানাহি লোপলি সব মানুষখান লাগা প্রয়াস থাকি বলে কারণে মই কই দি আছে। গণেশ আইডলস বানা মানুষখান সবই পারাদাক ক্লে বড়াহি ইটু আইডলস বানাবি, খিনিয়া মানুষখান বি ইটুকে মন দিয়ে রাখিবি কে ইটু আইডল কি পড়া বানাইছে আর কুতি পড়া বানা লাগা আছে ইটু খান ঠিক পড়া চাবি, প্যারিস প্লাস্টার পড়া বানা আইডলস কিতাবি না কিনিবি সাদি ভাই খান, পূজা বিচিতে ক্লে পড়া বানা আইডলস কান্দ হইলে পানিতে ন্যাচুরালি ডিজল্ভ করে দি থাকে, ইটু পড়া আমি খান লাগা নদী ভুকুরি আর এনভায়রনমেন্ট বাঁচাই কিনা রাখিয়া দে মতব করে দি থাকি আছে, ইটু পড়া আমার ধর্মগিবি ঠিক পড়া মানি যাব পারে আছে আর আমার নেচার গিবি ঠিক রাখি দিয়া লাগা জিম্মেদারিবি পুরা করে দিব পারে থাকি আছে। আমি কানি কিতিয়া লোকাল আর্টিসেন্স খান বারা আইডল কিনি তেতিয়া আমি কানি ভোকাল ফর লোকাল লাগা সংকল্পকে মজবুত বনাই দি থাকি আছে, মই বিশ্বাস আছে কে ইটুবার গণেশ উৎসব আর ইটু নিচিনা হার ফেস্টিভেলসতে আমি কানি ইটু খান সব ওপরে ধ্যান দিবলে আর ন্যাশনাল ইন্টারেস্টে ইটু নিচিনা কটম লৈ কিনা যাই থাকিবলে কারণে। সাদি ভাই খান আমার দেশ লাগা সবসে ডাঙর শক্তি দইলে দেশ মানুষখানি থাকি আছে, আমার দেশ লাগা কত কত জায়গা খান্দে ডাঙর আর ছোট ইনিশিয়েটিভস লৈ যাই থাকি আছে, ইটু খান সব পড়া আমি খানগে বেশি ডাঙর লেসন শিখাই দি কিনা আহি থাকি আছে, ইটু প্রয়াস খান বারা আমি খান সবকে দেখাই দি থাকি আছে কে কোদে মন দে সংকল্প থাকি আছে আর সমাজ লোকতে মিলি থাকি আছে তিতা বেশি ডাঙর পটলাপ আনি দিব পারি থাকি আছে। আপনি লাগা ভাবনা আর সাজেশনস লাগাতার আমি লগতে শেয়ার করে দি থাকিবি আর আপনি ওসরে হওয়া ইটু নিচিনা প্রয়াস কেন পড়িবি মইকে জানকারি দি থাকিবি, কেলে মানে ছুট্টু হইলিবি ইটু নিচিনা একটা কাম বাড়া পুরা আমার দেশ মানুষখান কারণে প্রেরণা আনি দিব পারে লাগাবি হব পারে। আহা মাহিনা মান কি বাতে আমি খান সবই আকৌ লগ করি হব আর আহা মাহিনা আমি কানি দেশ মানুষখান লাগা নতুন প্রয়াস আর সফলতা ওপরে চর্চা করি হব, নিজর আর পরিবারকে ধ্যান রাখিবি আর হয়ে যে হইলিবি পানি বাজাই কিনা রাখিবি, আমি কানি বারিশ লাগা পানি হাড় ড্রপ বাজাই কিনা রাখি বলে বেশি দরকার থাকি আছে, কেচ দ্য রেইন লাগা মোমেন্টাম জারি রাখি বলে লাগি আছে আর আমি খান সব মিলি কিনা হাড় রেইন ড্রপসকে বাজাই কিনা রাখিব, বেশি বেশি খুশি পাইছে, নমস্কার।
1: ওয়েভম ট্রাগো ব্যান News, music and entertainment. This is FM 103 megahertz.
2: Welcome back, lovely listeners out there. You just listened to a Mann Ki Baat program, Nagamis version.
3: Bhai Akash Fani Mugok Chung Asnu Ki Kwe Manu Ki Mann Ki Baat Sunu Yo Pa Ngashu Gu Manu Ni Asnu Tindang Dem Simu Bao Zika Ma Changa Kanada Ba Angati.